0: বুঝে মাত্র যাও
1: খাই কে গানে গানে দিদি
2: রোজগারীকো লাগি উচ্চ শিক্ষাকো লাগি র বিদেশী নাগরিক সঙ্গ বিবাহ গরের যাদা পনি বেচ বিখরমা পর্ন সকিনে জোখিম হুন সক্ছ এস্তা জোখিমহরু আউন নদিন সতর্ক রহু র বুঝের মাত্র বিদেশ যাউ
3: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।